ভগবান নিজের কথা রক্ষা করে কর্দমক পুত্র রূপে জন্মগ্রহণ কলে। কর্দম তা স্তুতি কলে। ভগবান কহিলে যে সে তপস্যার তেজ বড়রে এই সংসারের অবতার গ্রহণ করেছেন। দেবহূতি মধ্য নিজের পুত্রকে স্তুতি কলে, তা জ্ঞানচক্ষু উদ্ধার করা নিবেদন কলে। ভগবান কপিলঙ্কর হেলা নবজন্ম। সে দেবহূতি কহিলে যে সে তাঙ্কর আপনার ভাবরু হি জন্ম হয়েছে।

ডে অগস্ট ন তারিখ হিল মৃত্তিকারীন যত দিশম রিন আদিবাসী হর আড়ি রাসকা সিলেট কো মানত কিয়া নয়া দাও দো জাতিসংঘ রেনা 1993 সালে রেনা ডিক্লারেশন লেখাতে নাম আকানা অনা সেরমা খনগে ধরতি বুনিয়াদি হলা মাহাদ মানত আগু কানা সেদায় খনগে এতহব খন তাহেন হল দো আপনাতরে তাহেন গে কো কুশিয়া অনিয়তরে হর ঠেন তাহেন দো উতিসুতি কো হিরকা আ অনাতে জাহান নাহাচার সে এটা হলা জরিরে তাহেন দো মুটে বাকো সাহাওয়া ব্রিটিশ সরকার লাগা ডিগলাওয়ে লাগি ভারত দিশম রিন আদিবাসী কোয়া এনেম দো সারহাওয়ানা হাহাড়া কথা কানা সিঞত দিশম রিন আদিম হল দো আ সার কাপিয়াতে সাহেব সরকার সালা বাকো তুপুট লেন খান ভারত দিশম দো 1947 মসিহা অগস্ট 15 তারিখ হিল দো বাং ফুরগেল কোয়া নাগামিয়ে কোয়া কথা লেখাতে আওবন বাড়ায় আকা আচি 1757 মসিহারে পলাশী যুদ্ধ হইলেনা নয়া লড়াই দো বঙ্গর নবাব সিরাজ উদৌলা আর রবার্ট ক্লাইভ মুদ্রে মিট মুরুট বীররে হইলেনা অনা হেপেতরে রবার্ট ক্লাইভে দাঁড়িয়েনতে বঙ্গ দিশম রেনা খাজনা উঠেও কামি দো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিতে চালাওয়েনা আ দো কোম্পানি রিন খাজনা উঠেও সাহেব কো হর ঠেন খন জুর জুলুম কাতে খাজনা কক উঠেও কিয়া সাহেব জারি রিয়া নাহাচার হর বাঙ্ক বাতাও লেয়া তিলকপুর রিনি বাবা তিলকা মাঝি আয়ুরতে হর ক রিঝেনা ভাগলপুর কমিশন রে ডামাডুল কো আগু কিয়া হুল কো সিরজাও কিয়া বাবা তিলকা মাঝিয়া আয়ুরতে টেবো ঘাটি আর এটা করে খাজনা বাক্স ক লুট কিয়া 1782 খনা 1785 মসিহা হাবি ভাগলপুর ব্রিটিশ কমিশন রে সাহেব কো সালা তুপুর সাঁতে হেপেত হ তঙ্গে তাহলেনা বীর বুরুরে উকু চুকু তাহে কাতে সাহেব সরকার কো হলকচ কেদেয়া বাবা তিলকা মাঝি দো তালেদারে চেতান খন কমিশনার সাহেব চিলিমিলি ক্লিভল্যান্ড সাহেবে পুজ গজ কেদেয়া তিলকা ওবা সাবে লাগি শিল্প কো উছন কিয়া হুল করিয়ে খন গে জৌহর দয় সাহেব পাহটায়না শিল্প নাম খাতির উনি দো বাবা তিলকা মাঝি সাপ অচ কেদেয়া দিশুয়া হলা হুল মুচাদ খাতির মিটটং বাড়ে দাঁড়ে আকা কাতে তিলকা মাঝি দো কো ঠু গজ কেদেয়া সিঞত দিশম ফুরগল নাপিত বাবা তিলকা মাঝি 1785 মসিহা রেনা ফেব্রুয়ারি 6 মাহিত হিল জীবি আলায় লেয় উনিগে সিঞত দিশম ফুরগল রেনা হুলরে এতহব মায়াম গহায় তাহে কানা অনাতে মহাত্মা গান্ধী হ তিলকা মুর্মু দো ফাদার অফ দি ফ্রিডম ফাইটার মেনতে ছেট্টির লেদিয়ায় অনা তায়ম দো 1831 মসিহা খন 1832 মসিহা হাবি সিংভূম জিল্লা রেনা কুলহান আর পরহাট ইলাকারে হো বিদ্রোহ সে লড়কা আদিবাসী কোয়া হুল সেঙ্গেল জুল লেনা ব্রিটিশ সরকার কাপ্টেন টমাস উইলকিনসনে বেনাওলেত আন আরি জারি রিয়া এ দিশলেয়া অনা ইলাকার রিয়া মানকি মুন্ড আন আরি গাঁডে দারাম লেকা আইকাউ লেনা খাজনা এমরে এটকেটনে হ হেজ লেনা নংকা নাহাচার খন দু দহ লাগি ব্রিটিশ শাসন এরেড়গিড়ি কা রিয়া কো ঠৌকা কিয়া আদো জমিত কাতে কো রুগদে লেয়া বীর বুরু দারে ধীরু আবুয়া দিকু জারিব কাবুয়া খানগে কাটে সর্দার আয়ুরুতে লড়কা কো সেরংসিয়া ঘাটিরে ইংরেজ ফত সালা কো তুপুর লেনা হো সাঁওতারিন অড়িগান হর কো গজ গুর লেন রেহ ইংরেজ সরকার আকোয়া আন আরি বাতাওতে হুইয়া দেয়া অনা মানকি মুন্ড আন আরি দো অনা খাতির নিত ধাবিজ কুলহান এরিয়ারে তাহে আকান গিয়া তবে ইংরেজ কো নয়া দিশম খন আউরি লাগা কো হাবিজ হাঁড়ে হাঁড়ে তুপুর সে হেপেত দো হুয়ুক কান গে তাহে নয়া ডামাডুল অক্ত ঝক গে হর হপন দো দামিন ই কো বীর গাজাড়তে কো বলো লেনা অনে নাপায় নাপায় বদ বৈহর বেনাও কাতে কো চাষবাস কিয়া আড়ি শক্ত কো কিষণেনা নুকু নেলতে সাও মহাজন হক বল মেশায়েনা সান্তাল কো অথাসা হক রেজ অচয়েনা নুকু কোয়া নাহাচার তাহু ইদিয়েন খান হর হপন দো সাহেব সরকার ঠেন কো রায় দোহায় লেয়া মেনখান নুকু হড়া

শ্রোতা বন্ধু, আগক জারি রহব কার্যক্রম গীতাঞ্জলি। হলে এথর সময় হয়েছে কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরীর। রিলে করে প্রচার করছ আকাশবাণী কটক্র কিছুক্ষণ মধ্যে।

0: ଶୁଣୁଥିଲେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ମାଧୁରୀ। ଆଜି ବିଷୟ ଥିଲା ଗରାବଡ଼ୁ ସେବା। ପ୍ରଯୋଜନା ପ୍ରଦୀପ୍ତ ଶ୍ରୀଚନ୍ଦନ, ପ୍ରଯୋଜନାରେ ସହାୟତା ଗୋଲୋକ ବିହାରୀ ମହାପାତ୍ର ଏବଂ ଚିରଞ୍ଜୀବୀ ରାଉତରାୟ। ଆଲୋଚନା କରିଥିଲେ ରବିନାରାୟଣ ମହାପାତ୍ର।
1: শ্রোতাবন্ধু, কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী রিলে করে শুনাইলু আকাশবাণী কটকরু। আকাশবাণী বারিপদা গীতাঞ্জলি পুণিথরে আপনার স্বাগত। জীবনর হিসাব ফর্দরে সবু অঙ্ক কষা ভুল হয়ে গলা। মু মাগিলি টিকি হস, সে দেলা লুহ, স্বপ্ন বদলরে দেলা কোহ। মাগিলি টিকি ছাই, হলে মিলিলা মতে নিয়া ডহ ডহ। ମାଗିଥିଲି ପ୍ରେମ ଟିକେ, ହେଲେ ସେ ମୋଡ଼ି ଚାଲିଗଲା ମୁହଁ।

ইত্যাদি মাধ্যমে চিহ্নেই দেই থাকে। মনে রাখিবে, এই মোবাইল আপ্লিকেশন ব্যাঙ্ক নোট অসলি কি নকলি এহার প্রমাণ প্রদান করে না, তেণু উপভোক্তাঙ্ক ঠারু সতর্কতা আশা করুছু। আরবিআই কহে, সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।

শুভ সন্ধ্যা যুববন্ধু, অনেক শুভেচ্ছা সহিত আজর যুববাণী কার্যক্রমক আপন মানুষ স্বাগত জনাওছু। কার্যক্রম উপস্থাপনের মো সুনিতা বেরা আ মো সহিত মো পল্লিনা সারঘরিয়া। নমস্কার।

শ্রোতা বন্ধু, এথর আসন্তু শুনিবা আউ এক আলোচনা। যুব মানসরে বিকাশ একান্ত অপরিহার্য। প্রত্যেক দেশের যুবগোষ্ঠী তাহার মূল্যবান মানব সম্পদ। যুবশক্তি রাষ্ট্রশক্তি। দেশের যে সব উন্নয়নমূলক কার্যক্রম চালিছি তাহা নিভাইবার এই যুবগোষ্ঠীঙ্কর ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবর্তন, অগ্রগতি এবং নূয় পরিকল্পনা পাই এই যুবগোষ্ঠীঙ্ক কাঁধরে অনেক দায়িত্ব রয়েছে। তেবে যুবগোষ্ঠী চাইলে সমাজ গড়িপারে। এই যুবগোষ্ঠীঙ্কু ঠিক মার্গরে পরিচালিত করা এইটা হি বুদ্ধিমতার কাম। প্রতিটি অসম্ভবক সম্ভব করে দেখাইবার উন্মাদনা দেখা দিয়ে এই যুব মানসরে। বিশ্বগুরুর স্থান অলঙ্কৃত করা যাচ্ছি আমার এই পুণ্যভূমি ভারতবর্ষ। এর প্রতিটি ধূলিকণা আজ জনমানসরে খেলাই দিয়েছি উন্মাদনা। সবিঙ্কু সাথিরে নেই আজ শীর্ষস্থান অলঙ্কৃত করা যাচ্ছি এই ভূমি, ভারত ভূমির এই যে উন্নতি হয়েপারিছি এহারি কলরে জন্ম নেইতিবা উদীয়মান যুববর্গঙ্ক যোগু। এহাকু ত্বরান্বিত করিবা নিমন্তে যুব মানসরে বিকাশ একান্ত অপরিহার্য। কেবল স্বপ্ন দেখিদেলে হব না, স্বপ্নকু সাকার করিবা নিমন্তে কঠিন পরিশ্রমর আবশ্যকতা বি রহিছি। যেতেবেলে বি দেশরে কোনসি অসুবিধা আসিছি, বিপদ দেখা দেইছি এই

যুববন্ধু আজ তো সময় হয়ে গেল পুঁ আপনার সহ কথা হবু আসন্তা মঙ্গলবার দিন ঠিক এই সময়ের তেমনি আজর কার্যক্রম সম্বন্ধে চিঠিটি লিখি জনাইবে আিঠি লেখা ঠিকা হচ্ছে যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিনকোড নম্বর 7577002 আজপ এটি রোচু নমস্কার।

0: আমার শ্রোতা বন্ধু তথা চাষী ভাই ও ভৌণী মানুষ আজির শুভেচ্ছা জনাই আরম্ভ করছু আজির চাষবাস কার্যক্রম।
1: হ্যাঁ বড়াই, এই মৌসুমী বর্ষা দেখ এটা পুরা ওড়িশা কু ব্যাপিলা এবং বিভিন্ন জায়গায় অত্যাধিক বর্ষা হল, যেটা আমি আশা করুলে যে বর্ষা কালে কম হব, কিন্তু মাস হিসাবে জুন মাসের যেতকি বর্ষা হওয়া কথা যৌ কমটা থিলা শর্টফল থিলা সেটা জুলাই মাসের বড়িকি বন্যা পরিস্থিতি পর্যন্ত পৌঁছিলা অনেক জায়গায়।
2: সে অসুবিধা তো সেইটি, যদি হব পুরা জোরসুর হব, যদি ন হব পুরা ড্রাই, সেইটা হচ্ছে চাষী ভাই মানক পাইঁ গোটে চিন্তার কারণ। আর সমস্ত পাইঁ খালি চাষী কুলকু যে হইরাণ করিব সে কথা নুহে, জলার্নব হয়ে গেলে চারিআড়ে সব লোক হইরাণ হবে না, যা আসবা সব কিছুর অসুবিধা। তারপরে চাষটা মেন যদি আমি প্রাধান্য যেহেতু দৌছে, হেলা যদি জোর হব নহলে কম হব, সেই অসুবিধাটা টিকে দূর করিবা পাইঁ আউ আমার সামর্থ্য নাহি, সেটা জলবায়ু উপরে নির্ভর করছে। এবং জলবায়ু কু আমি যদি নিয়ন্ত্রণ করে পারিবা, আউ করে পারিবা ভলিয়া লাগুনি কি লাগিনা, আমি তো সব জঙ্গল ফকর নষ্ট করে দৌছু চারিআড়ে, পরোক্ষ ভাবে প্রত্যক্ষ ভাবে আমি নষ্ট করে দৌছু। তেণু আউ যে আমার পরিবেশ হলা কি পর্যাবরণ হলা সেটা আউথরে বাগেইব, এবং আমার পুনঃ পিলাপিলি মানক পাইঁ বা পরপিঢ়ির লোক মানক পাইঁ আমার কোন অবস্থা হব সে কথা কই হবনি। হউ তথাপি আমকো কোন যেতে দিন তো মানুষ বঞ্চিছি মানে সব কিছু ব্যবহার করতে হব, এবং গৃহপালিত প্রাণী পাখর আরম্ভ করি কি পরিবার লোক মানক যত্ন নেওয়া হব, তা সহিত আউ যাহা বি চাষ বাড়ি আমি করুছে সেটা বি দেখতে হব।
1: হ্যাঁ, ইয়া ভিতরে যে খবরে আমি দেখুতিলে যে অচানক পানি মাড়ি আসলা, মানে মনে কর 20-40-50 গাই গরু গোঠ নিয়ে চরাইবা যাইছ, আর নদী পার হইছ বা সেই নদী কুড়িয়া অঞ্চলের অছ, কিন্তু পানি মাড়ি আসলা বেড় সমস্তে সে ভিতরে বাঁধি হয়ে রইগলে, তাকে উদ্ধার করা হচ্ছে, অগ্নিশম বিভাগ হোক ওড্রাফ টিম হোক সে খবর দেলে, সে আসিকি জীবজন্তু মানুষ সমস্ত উদ্ধার করছেন। আউ যে অঞ্চল সব পনিপরিবা চাষ পাই সব চাষী ভাই মানে ব্যবহার করুলে বা ফসল সব হয়েছিল, এবে বাইগণ পুটল জহ্নি বা ভেন্ডি কাকুড়ি ইত্যাদি যা সব ফসল লা নৈকুড়িয়া অঞ্চলে বিশেষ করে বহু চাষ হয়ে থাকে, তেমন পানি মাড়িগলা পরে 2-4 দিন যদি পানি জমিকি রহিলা তাহলে সে পনিপরিবা সব নষ্ট হেলা, ফলে দরদাম বড়িযিব, কিনা মার্কেটর যে আবশ্যকতা আছে বাজার, বাজারে অভাব দেখা যাব, অভাব হেলা মানে দরদাম বড়িলা। আর গোটি অঞ্চলরু অন্য অঞ্চলকু ট্রান্সপোর্ট যে হচ্ছে, মনে কর আম অঞ্চলে কিছু হয়নি, কিন্তু আম অঞ্চলে যাহা বি পরিবা উৎপাদন হোলা

এথেরো গীতটি লগান চলচ্চিত্রর দ্বৈতকণ্ঠের শিল্পী উদিত নারায়ণ এবং আশা ভোসলে।

নমস্কার শ্রোতা বন্ধু, প্রকৃতি ও সবজিমার মহাপর্ব বন মহোৎসব, ভয়ঙ্কর গ্রীষ্ম প্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনর পরিস্থিতিরে এহা অতি প্রাসঙ্গিক। তেবে বন মহোৎসবর বিভিন্ন দিগ বিষয়ে আজির এই প্রকৃতি ও পরিবেশ কার্যক্রমে মু বিনোদিনী আপনমানকু স্বাগত করুছি। চলন্তু এ বিষয়ে আমি আলোচনা করিবা। শ্রোতা বন্ধু, আপনার লক্ষ্য করুবে, কিছু বর্ষ পূর্ব জঙ্গল আমার ঘর বাড় পাখে লা বাপা জেজেবাপা মানে কুলে আরে অন্ধারে যাব না, ভালু বাহারি পারে, বিভিন্ন প্রকার বিষাক্ত সরীসৃপ এ যেপর সাপ ইত্যাদি ভয় রাতে বিলুয়া মানকর হুকে হু রড়ি এসবু নীতিদিনিয়া কথা লা, কারণ আমার চারিপাখে এক ঘঞ্চ সবুজ বলয় লা। কিন্তু বর্তমান ধীরে ধীরে আজ আমার বহু দূরক পড়াইছে। তার কারণ হচ্ছে অবিবেকী ভাবে আবশ্যকতা অধিক পরিমাণে গছ কটা যা এবং উচিত বিচার নকরি সবুজিমার ভরপুর থিবা পাহাড়ি গুড়িক তথা পার্বত্যাঞ্চলক খনি খাদান পাই লিজ দেবা তথা ক্রসর বসাইবা পাই অনুমতি দেবা যোগু আজ আমার ঘর তথা সহর আখপাখ অঞ্চলর আউ ছোট ছোট পাহাড় বা সবুজ বলয় ঘেরি রয়েছে গছ দেখা যাও না, চারিআড়ে খালি খা খা লাগুছি। তেণু সময় আসিছে আমাকে বুঝিয়া পাই পড়িব যে গছ না তো অম্লজান না, অম্লজান না তো আমার জীবন না। সুন্দর সবুজিমা ভরা এই প্রকৃতিকে আমি নষ্ট করে তার ভরণা পাই আম সমস্ত